আছি মানে আপনাকে ছড়িয়ে দেবনি, অভিযোগ কাজে করেনি, সরি মানছি না, সরে সব অবিশ্বাস করেনি সম্ভাবনা হচ্ছে মানে দীর্ঘ বছর বন্ধ করে বলেছি যে অভিভাবক ভবিষ্যত অনিশ্চিতা মনের প্রতি আমার আপনার খেয়াল করেন অভিভাবক পুরে দোষ নম্বর মাঝে আপনার পরিবার বাচ্চাদের ঘর ভয় করবি তো ঘর মধ্যে হয়ে না বাতাবরণ সাথী বাড়ির সঙ্গে সবাই আছে ঘর ঘর ঘর পরিবারের কত করে বুঝবো দুটি ন্যায় পরিবেশ

0: গ্রামীণ কোন অবস্থা সরকারি ও সরকারি অধিকারী তথা পরিবারগত কিশোরী আমরা অনেক করে বিকল্প নয়
1: ताकि सुनकर अपने प्रशासन
0: पाले
1: बताए।